0: அப்புறம் உங்கள் சர்வீஸே போகிறேன். நேம் அ ப்ராப்ளம், அது ரிசால்வ் ப்ராப்ளம் ஆகிட்டு நம்ம லோக்கே கம்ப்யூட்டர் தரப்பா இல்லை திமுறலேஸ் ஹவு சவுண்ட் அப்பா இத்தனை எழுதி சிறப்பாக லோக்கே தரப்ப கம்ப்யூட்டர் தரப்பா இல்லை திமுறலேஸ் தம்பா ஹவு இய கொண்டாக்டு இய டியலோகோனா ஹோ இத்தனை எம்பாசடோர் எம்பாசடோர் ஜப்பான் நியன் திமோர் நியன் இஹ ஜப்பான் நிய கொலியா கோனாவா தம்பா இத்த ஹத்தே அகோரானே ஜப்பானே ஃபோ அப்போயு போ தெப் தேவஸ் பா திமோர்னே இத்தலாலிக்கு ஃபோதி ஃபோன் ஃபோன் இதே ஃபோமேன் துணே அப்போயிசு ஜப்பாங் ஜாய்க்கு அப்போயிசு ஜப்பாங் ஜப்பானே ஃபோ அப்போய் போ தெப் தேவஸ் தம்பா நேம கவா சோரோனா இத்தனையாவே இத்தனை எம்பாசடோர் திமோர் இஹ ஜப்பான் நாரன் லசாலா இடியும் ஹவா சோரோனா நியா கொலியா ஹோனியா সে বেলে এস্তারু তিমোরনে লোকে তো ইন্ডাস্ট্রি রেজা কোলে কোন বা ইকান তাম বাইতে তিমোরনে ইতেনে তাসি লুয়ান লিফাল ইতেনে রাইমারান এজাতামেন্ট ইয়া তাসি হে ইকান এন্তাম লোকে তো কাম পুর ট্রাভেল উডে বা ইকান ও ইন্ডাস্ট্রি রেজা বা ইকান পারা সিরানে বেম বা সার্ভিস ইয়া কোরিয়া ইয়া পেসকানিনিয়ান ফিলামাই সার্ভান্সুন তামাকেরা নি সার্ভিস পেসকানিনিয়ান ই ডেপয়েস ইদানে সিরা বল ফিলে জোভেন্টুরি সিরনে বেমাকা এসকোলা লিসেন্সিয়াডো সিরনে বেমাক কলিয়া কোনো বা পেসকা বে বেলে তাম অনেক কাম্পুরে ট্রাভেল উইডানে নে ফাসিল দেব দেবেস আগোরা ইয়ে মিনিস্টার অ্যাগ্রিকালচার সিরে নেমে বা অস্ট্রেলিয়া নে কলিয়া কোনো বা অ্যাগ্রিকালচার সে অবাকু স্ট্রবেরি ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি আইলে আইনারো সিরা বস গেল ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি হেনে বা ইডানে সিরে ফিলামাই সিরা এক্সপিরিয়েন্স নাতং সিরা বেলে ফাই এক্সপিরিয়েন্স বাইতেন জোভেন্টুরি সিরা হেনে তাম্বানে মাস ইনফর্মা বা সে পোপে কাতাক সে জোভেন্টুরি সেরা কারবা সার্ভিস এর আইলিও লাও সোমেন্টে বা সার্ভিস উপর হেতান ওসান মাইবে আপ্রেন্ডে মোস মাতেরে রুমো সিনেবা আতুনে ফিলামাই বেল ডিসেম্বর হয়ে হেতেনে পাইস থিংক ক্রিয়ে পলিটিকে এটা কেটিয়া আতুনে হাতুর জোভেন্টুরি সিরা বা সার্ভিস নে লাও সে ছাই আতান মাইবে আপ্রেন্ডে বদরুমো সিনেবা পার ফিলামাই ডিসেম্বর হয়ে হেতেনে পাইস নে রাসি তাম বৈ তারে বা রিয়ালিটি আরে রাগো রা জোভেন্টুরি মাইরে হে রাইলিও ইটা হে রাইলারানে নাতো অনহেলা মাইস রাইলারা নাতো অনহেলা মাইস বারুন হে প্রসেস উপর আতুবা দেখিন যে আগোরা সিরা বাতান করেয়া বেসিক আতুস বা করে নে প্রবলেম আবার প্রবলেম নে এমো ফুনসিনার মুসিয়া বা করে সে ইডানে মক মিনিস্টার ও গায় বে গভর্নান্ত সির লাতে কে বা বচিরা নে নে নে রিস্কু রিস্কু নে লাউসে আবাম বারে এ ফুতুর মেস রিস্কু আহু আবার নে প্রবলেম আব তাম্বা নে মক গভর্নান্ত সির লাউসে আতে নে দেত কথা উকু নে অপরচুনিটি আরে মাইবে তেঙ্গে হাতে কত উকু নে রেসপন্সিবিলিটি আরে তেঙ্গে তাও আতে সাম বা পোবু ইডানে বে মক ওরসেন রাউনি আনে ব্রিগাড
1: হে pergunta turmai belum seles se foba itanya belum ela turi tobotnya hare governo agora da down fo oportunidade para criou ba jovem sira hodi buka serviço i ha na sanselo no número juventude menos i ha itanya na saun itabot no juventude turi itabotnya perspectiva ikus itanya na saun hetang amiasa i ha futuro mai kalae
2: ইহনা পার্সপেক্টিভ হানে জুভেন্টুডি ইনুডার সাই হানে পবু তিমোর লেস্তে কলিয়া হাও বেলে হাতে তেং কাতা ক্লার উডুনি ইডানে সাই হানে সান মিয়াস তাম্বে জুভেন্টুডি ইনুডার ফোর্সা প্রোডুটিভ হানে সান বাবাইং ইতেনিয়া লিডার পলিটিকু সিরাম সাতে তেং কাতা জুভেন্টুডি ইনুডার ফিনি ফিনি ফোন কারাম ফোন বারা সান তিমোর লেস্তে তাম্বা ডিসেমভলভমেন্টো ইডানে সি লাও ওয়াইং হিরা জুভেন্টুডি na fatting ihe forsa produttivu no ni numero ne as hodi continua contribui bai desenvolvimento nacional mai be hanesang ohin belon justin dehan katak governo o itene organ estaduais somente ihe hanoi ida ka politika ida atu haruka itene zoben sira barai lior ha hono indene amiansa bot bai tene ni estadu timor leste tamba saida tamanesang ita hotu hatene katak জুভেন্টুরি নিউডার ফোর্সা প্রোডুক্টিভ উইডা বাড়ি ডেভেলপমেন্ট নাশোনাল চিরা কন্টেন্টে ইতনে কমিক মাকনে ইতনে অর্গান সোবেরানো কন্টেন্টে তেবেস ওই হিরা না সাউন্ড বে হানে সাং হইন কলিয়া কাতা সি কোরিয়া ইংলাতেরা পর্তুগাল কন্টিনুয়া সিমু ট্রাভেলিয়াডোর হুসি ইতনে না সাউন্ড সিরা কন্টেন্টে কাতা কিরেন ও আমি ইহা কোপেরা সাউন্ড দিয়া কোন আসাম সিরা সেলো মে সিরা লা কনসিয়েন্টে ডিস্টিনু স্টাডু নিয়ে তুলরি মানে বে ওয়াই হিরা লা ইহা ফোর্স অফ প্রোডুক্টিভ নেবে মাকা ইতা তু বেলে গারান্তে কাতা বা ডেভেলপমেন্ট ন্যাশনাল লাই হাত না ফোর্স অফ প্রোডুক্টিভ নেবে মাকা তু অপই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তাম্বা এম সোমেন্টে ইহা হানোই হানোই ইরা তু বারাই লিওর নো বারাই লিওর নে লালস তম সিরে নি নি হাকার ক্লাসে প্রবলেম ইকোনমিয়া তম বাজি হুসি এমনি মোরিস মাক উনি কো ইকোনমিয়া হাও হাকার মেটিং হেনে মেবে সাইরা মাকা ফুতুর হনালি সিরে নে উইনসা a mi economia era sustentável. Então, se ele tem que decidir para tu, trata documentos para ele. Não, mas, nisso, a gente está dizendo que o número de desemprego em Timor-Leste é menos de TVs. Nu itu bela kita nomor persen tu ni kiki dan nebe mak kita ita rasik triste banyira hari. Baga ira emari hum resin mak bakompete. Iku sema kelaran emas ina fatin utiliza sistema nepotismo. Baga ira mebe familia ira ihalaran ona. No sila loke baga somente par sayanesan emas baben dia kata formalitas de. Emas baba par de oh husi parte ira ne kompanyi ira ne ga oh husi edifisi ira ne instituição ira ne loke kampu de trabalho. Lihusi baga nebe mak sila loke. Mebe lahat ne kata iya larang ne sila ujala sistema nepotismo. Entong kontinu familia mak ihalaran. No povo oprimido, mane be. Então, se ele não dá lá, mas que dane, se ele tem que barrar ele, no governo, é mais pior, governo contente, contente o irané. Se contente, ou não, considera que tá barrar ele, né, mas que dia cliu, do que serviço aí lá. Então, mas se ele lá é força, lá é política, irané, bem, mas que adequado para tu, bele ha livre, dos pinturas, se ele fosse desemprego, né. Então, irané é pior. Onde está, mas que tu bele garante desenvolvimento nacional? Tambah husi forsa servisu oh ita dihang kata kapasidade dia silne lihusi zubenturi sira wanghira ita dihang kata oh ferik sira mos ita nia be veteranu sira mag dadaun ukune ni dia kela dia kihane be ita kulia kono ba suntu dialetika botu tu sempre bokan ema zoben ira ema kikuang ira se si zoben ni zoben ira se adulto no adulto ira ne seba ferik no iku se tenke mate será que sira dadaun nebe makukune kontinu umuris. Lah, tapi dia ni hukum alam, ni lain natureza kata emang murid yang kebamate. Veteran itu adalah bela ukun tu tinan rihun barihun. Itu persis sehari destino nasau ni yang nesang nabe. Se ita kata yang kata juventuri makram fom kriya kundi sang basira. Tama sira ni ni necessidade ni mak emprego. Lalos haru ko emprego eksternal nabe mak bapa ingin hanesang mohin bela undi yang kata husik sira baservisu hari liur. Servisu barai liur. Sira ni forsa produtivo, sira ni nia kapasidade intelektual, lori bane be, lori be manierai, lori continua desenvolve manierai. No ikus, saida mak sira halo, sira sayhanesa emane be maka kapitalista. Tama saida, sira somente sayhanesa emane be maka hanuin dit nia, nuin satu desenvolve ni nia, nuin satu desenvolve ni nia familia, grupo nebe maka nia pertense ba mebe, nia la hanuin wana destino na sang ni hanesang nebe. Tamba, lalu sila salah, tapi dia ni orienta dia ni husi estado. Tapi estado contenti ho saida mak sila halo. Kata, atu ha menos kia kia Timor Leste, dia kliu ita kontribui par sila bayar eliur, ho di desenvolve sila ninia moris, para tu saya dia kliu tan. Depu subjetivo, estado dia nebe mak dia garantia bengi estado pomuli mba nebe. Atu garantia se. La iha. Ida ni somente hanesa norma, norma, norma ida nebe maka ita bela dehan kata, Ita mei hetan no ita hanasa, ita contenti, mabe ikus hela ho liefua, ou hela ho, ita diam kata hela ho historia, ou hela ho norma. Tama norma precisa implementação, a non ser, diam povo mak bela implementa direta, povo lehiak bit, para tu implementa saida mak lehiak teten. Somente ita ihe estado, organo estaduais, atu bela kolia kona basyuntu povo nian, di liu kona basyuntu povo nian, para tu bela continua kontribui banasan, lihus si sirne forsa produtivo ka forsa intelektual. Ano yan sana?
1: Okay, diak malo ko vintis. Antes ita kontina na fatin ita niyo programa. Husi belon seles, na fatin ofrece ta musika ita turmain. Enjoy the music!

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
0: আমি গোস্তার অনার আরিউ রাকাম বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তু দি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা দে জেন ভলিমেন্টো
1: লস দুনি কাতা ইতা জবেন তু দি রানে জবেন তু দি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তু দি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound con i sound ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling independencia nema problema agora haune mehi ba na sound ni dane ba contribui ba development ne habile de ham bot tep tebes tamba sare ma de ham bot husi inisu hawa aprende no ha consciente ba realidade na sound ne precise development development ne mak modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante agora atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni hanoin atu transforma itane hanoin maka ita precisa conhece la ciencia ida nebe maka bele hatur ita ho justo ne maka nesa noin ha unia colega ka hamne bele unde hanona kata ciencia ml marxista leninista ne ciencia ida ke justo mas dala barak ema di ciencia ida ne magladiak ciencia ida ne magladiak ma be hawa karate ida nesa ne si ola gusta ciencia ml ola gusta musuni liberdade rasi tamba ciencia ida ne maka bele atu